0: তো আরমা গীত তো হলি নে গীত কুরিয়া মঞ্চ না কিছি তালিস কস
1: মঞ্চি তালিকা এ মন রো দেবারাম সোডি আর উন মঞ্চ সাংবারি মন দেখ গীত গীত কে বলতো আমরা আলু নে আর আমচ মোটর নে জ্ঞান চু গোট বল রে উনকে বলতো আমরা আলু নে দেখ জ্ঞান চু গোট গোটে তো মকে সুরতা এসে স্কুল পিলা মঞ্চো স্কুল যাতো গোট
0: ওকে তো স্কুল তো যাই সত্যি পিলা মান নেই কোনি কোনি আসনাত কা স্কুল যাতো কাজ বেল ধরুয়া নে কাই আর কাই গরচো আয়া বাবা মান বলে স্কুল নি যা স্কুল নে কাই মিরুয়া বুথা করুক যা বলুয়া বুথা বাটে পড়াওয়া পটাওয়াত উসন নি করত রায় পিলা মান কে বলে উন মঞ্চো অধিকার মিরতো রায় নে স্কুল পটাত রায় জসন বুতা তো আইছি জিন্দগি ভর বুতা করুছি আম লেকিন কাই এক আরাম কে শিক্ষা দুবারা তোড় না মিরুয়া নে
1: তো উনিকা যে আমচে জোন বল রেডিও শুনত দাদা দিদি মন আসো তো উন মন আপলো নানি বড়ি ফিলা মন নোয়া নোয়া খকচা নে ভর্তি হওয়া তো সন্দেরা এদায় ভর্তি ও তো সময় আমার লিসে তো ভর্তি করুক নে ও তনে
0: পিলা মন কে আগে পিলা মন নি বলত কি মচায়া বাবা নি পড়াওত বলতে নে
1: তো দেখ ইয়ে গোট কে তো আমি সুরতা করাউন দিলু নে আলে এদায় আমচো যাতো সময় হয়েছে তো মে মোটরগড় রাখ সকলে সে আলি তুই বিদা মাংতে দে
0: ও যাতো পুরে কিষানবাড়ি কার্যক্রম শুনতো সপায় দাদা দিদি সিয়ান সজন আর সংজোরিয়া সংগওয়ারি মন কে মে সোমারি
1: মে আর মে আড়মা
0: আমি দুন করুসে
1: জোহার।

0: তোর ভাইয়ে বিদর পাশে,
1: তোর ভাইয়ে বিদর পাশে,
0: তোর ভাই বিদর পাশে,
1: তোর ভাই বিদর পাশে,
0: কোসাহালে কেলি তিলু,
1: কোসাহালে কেলি তিলু,
0: আজুহালে কেলি তিলু,
1: আজুহালে কেলি তিলু,
0: তোর ভাই বিদ্যা দরকে,
1: তোর ভাই বিদ্যা দরকে,
0: জুহানে আর দেলি,
1: জুহানে আর দেলি,
0: তোর ভাই কুলা সুন্দরী কে,
1: তোর ভাই কুন্দ্রা সুন্দরী কে,
0: তোর ভাই কুলা সুন্দরী কে,
1: তোর ভাই কুন্দ্রা সুন্দরী কে।

0: দিদি
1: দিদি
0: মতে কাই
1: কারণে
0: ডাকিলো দিদি
1: কারণে ডাকিলো দিদি
0: মতে শীঘ্র খই যা দিদি
1: দিদি
0: হে ললি কুল্লা
1: হে ললি কুল্লা
0: দেখো
1: দেখো
0: মোর উপরে সৌত
1: সৌত
0: আসিতিলু ননি
1: আসিতিলু ননি
0: তত্তে গটে
1: তত্তে গটে
0: বুতা
1: বুতা
0: তিয়ারিবি
1: তিয়ারিবি
0: তু
1: তু
0: বুতা করিবু কি নাই
1: বুতা করিবু কি নাই
0: দেখো ননি
1: দেখো ননি
0: মুই যাই তিয়ারলে
1: মুই যাই তিয়ারলে
0: হাইটা তুই করিবু
1: হাইটা তুই করিবু
0: হ দিদি
1: হ দিদি
0: জন কাম তিয়ারলে মাইদ
1: জন কাম তিয়ারলে মাইদ
0: মু করিবি দিদি
1: মু করিবি দিদি
0: মু করিবার ইচ্ছা আছে
1: মু করিবার ইচ্ছা
0: আছে
1: মতে
0: কাম তিয়ারো দিদি
1: কাম তিয়ারো দিদি
0: মু করিবি
1: মু করিবি